0: মানে কয়েকখান আছে গা,
1: হ্যাঁ
0: দক্ষিণ গড়াচে আছে, চিত্রকূট আছে, এই গুপ্তেশ্বর বলো নে আর কিত্রি ঠান মান আছে তা।
1: এবে নুয়া নুয়া বললে বাহার লেবল আমচো খুব ফাইলে বিদেশ বল মনলে বলে সোতা আমচো দখুক লাগ বস্তার কে তো এবে ধুরুয়া ডের আসন হ্যাঁ নুয়া জায়গা হলি সে এ আমচো দন্তেশ্বরী মায় লাগতো এ সচ্চি
0: আয় গে
1: জমায় জানত আর এ নেতা নার হলি আমচো বস্তার চো কাশ্মীর বলুন সে বিন্তা ঘাটি এ আসন আসন নঙ্গত জায়গা মনায় সুন্দর জায়গা মনায় এমন কে দেখতো কাজ নেই বিদেশ লেভেল লোক এসোতে
0: এসোত কে আর দেখ এ চলে আমকে খিন কামাই বলে হয়েছে নে কসন বললে এবার লে এসোত আর কায় কায় ঘন বল নে এসোত গাঁও চো বানালো বিতে মন কে নে গাঁও নে বল হন কায় বাঁশ চো বানায়সোত নান্ড পের খুট চো বানায়সোত এই কিত্রি জিনিস মন বনন ভাতি এমন বিকেসোত
1: হ্যাঁ আর মাই দেখেন সে দিদি কে এবে নেই আমচো বস্তার চো লোক বল নেই খুবই জাগরুক হসত
0: হসত কে
1: এই কারণ বল হয়েছে আমচো বদলতি আর বাড়তি চো উয়াট বল হয়েছে আমচো বস্তার চো শান্তি সুখ আর বাড়তি কাজে খুব নঙ্গত হয়েছে আমচো লোক চো সমজদার হতো জানকার হতো
0: জন জন থানে বল তো ঠান হয়েছে নি বাবু হুম থানে কিডি মানে কচরা মনকে নি পকাত রে সাফ সুতরা সঙ্গাত রে
1: হ্যাঁ সত্য বলছি দিদি আর আমচো বেড়া খাড়া চো সময় বলায় তো নঙ্গত বেড়া খাড়া চো সময় নেই আমচো কিষান দাদা মন বলে খুব নঙ্গত বুতা মন করসোত আর এবে কল মেশিন মনকে কাম নিয়ে আনসোত এ বলে আমচো বাড়তি চো গোটক পরিচয় হয়েছে আর দেখো সে কি রোপাই রোপাই কাজ বল কল মেশিন নোয়া নোয়া কল মেশিন মানে ইলি তো আসন কৈক ওয়াট মনকে দেখো সে করতে করতে কি আমচো বস্তার চো বাড়তি কে দেখা এসে তো আমি তো এ আমচো গোট কে আমরালু দাদা দিদি লাগে তো এ চলে আমচো লাগে আর বল গোট মনে আসে আলে মনকে বলে শুনো
2: এক মজবুত ঘর বিলকুল উস পিতা কি তরহ হতা হ্যায় জো হর মৌসম সহ কর ভি ঘর কি নীব কো কভি হিলনে নাহি দেতা
3: আপকে ঘর কে লিয়ে ভরোসে কা দুসরা নাম চেটিনাড সিমেন্ট কা ম্যাক্স ক্রিট সিমেন্ট 64 সালো কি বুনিয়াদ কে সাথ চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস
4: জিএসটি সে জুড়ি নই খবর নে আম লোগো অর নিবেশকো দোনো কো রাহত দি হ্যায় সবসে বড়ি রাহত খানে পিনে কে সামান পর দি গই হ্যায় ব্রেড রোটি অর ছেনা পনির পর আব কোই জিএসটি নহি লাগেগা ইসকে আলাওয়া 33 জরুরি দবাইয়ো কে দাম কম কর দিয়ে গয়ে হ্যায় জিসসে ইলাজ কা খরচ ভি ঘটেগা লাইফ ইন্স্যুরেন্স পর ভি পুরি তরহ জিএসটি ছুট দি গই হ্যায় জিসসে পলিসি খরিদনা আব অর সস্তা হো জায়েগা ছোটি কারো অর 350 cc তক কি বাইক পর জিএসটি 28% সে ঘটা কর 18% কর দিয়া গয়া হ্যায় ইসকা মতলব হ্যায় কি গাড়ি ইয়া বাইক খরিদনে কা সপনা আব পহলে সে সস্তা হো সকতা হ্যায়
5: জিএসটি কাউন্সিল তোরু বাণিজ্যিক কারোবার তাগা ট্যাক্স তুন আউরমেন্ট সরল বনা কি তোড় বাস ট্রাক আউর এম্বুলেন্স গাড়ি কি নাগা ইঞ্জে ওন্ডোই লেকেন 18% ট্যাক্স কি সিত্তোড় মুন্নে আদ 28% মাত্তা এইচএস কোড ক্লাসিফিকেশন কিন পরওয়া কিওয়া লেবা গাড়ি না সামান তপরো ইঞ্জে ওন্ডোই 18% ট্যাক্স কি সিত্তোড় ইদ বুতাতে ইউ সামান পাড়ানোর আউর সামান তাচ ইয়ানোড়া তিপ্পাল কাম আতা আউর সামান তাত্তা ওয়ানা বুতা সরল আয়না উম্মিদ মিন্দে ইলেকট্রিক গাড়ি না পর্রো মুন্নিটা লেকেন 8% ট্যাক্স মন্তা নেলত মাট ইদ মিন্দে কি ইলেকট্রিক গাড়ি নাগা বাতায় বদলাওয়াইও কোন্ডে ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক মোটর সাইকেল আউ ইলেকট্রিক মুন চাকানা গাড়ি 8% জিএসটি মোলা তেনে দরকিতা আদেন কে আউ সবের কম ট্যাক্স তা গাড়ি বনে মাস মন্তা
6: जीएसटी परिषद कमर्शियल बिजनेस के और सरल बनाली से बस ट्रक एम्बुलेंस उपरे एवर एक समान 18% कर लागे दे आगे ये 28% रहे एचएस कोड क्लासिफिकेशन चो गिरधा कर लो बिना ऑटो पार्ट्स उपरे एवर एक समान 18% कर होली से ये काम ले कल पुर्जा बना तो कंपनी अरु घेन तो लोग अरु सप्लायर

0: আমি তো মরু নে আরে এবার দেখো সে পানি বলে মারেছে
1: মারে সত্য
0: মানতে দেখ আমি শহরে আসু গুনু খিনি কম লাগে সে মানতে গাঁও নে আমি রহু দে পানি চো ফের বেড়া খাড়া বাটে নে গায়ে বইলা সাপাই বাট দেখো লাগে নে কসন বলে পানি নে ফের জানিস খিন কে চিজ আইছি নে
1: তো এ দেখ পানি বেড়া বললিস মকে পানি বেড়া বল তো গোট গো সুরতা ইলি মচ পিলা বেড়া চো আমি পানি ইলি বলো নে চিকল নে খেল তো কাজে হরিক
0: আচ্ছা লাগবে নে
1: এবে বাড় তো কে খিন্ডিক আমি বেড়া বুতা মন কে দেখুক মুরিয়ালু নাহলে আমি পিলা বেড়া পানি আই বলে
0: চিকল খেল তো কাজ যাত্রা হাসবে
1: হ্যাঁ কায় নঙ্গত লাগে আর আসনে পিলা বেড়া চো গোট বলনি খুব হরি গোট মনাসে
0: আর দেখ হুন কাগজ মন কে ফের নন নন নাও বানান ভাতি
1: হ্যাঁ পানি
0: নে ছাড় ডুঙ্গা বানান ভাত ছাড় তো রে
1: হ্যাঁ আর এবে আমি হুসন খেল মন কে বলি জানু সে আগে বললো নি আমি নেই গিলি ডান্ডা খেলু বাটি খেলু পিটুল খেলু আরে এবে হুসন
0: গজবেন্দ্রা মন থানলে ঘসলে বলে গজবেন্দ্রা খেলতো রে
1: খেলতো আয় আরে এবে হুসন খেল মন কে চু পিলা মন উতরো ই জানো ঘর ভিতরে ফোন কে খেলুন খেলুন রসত
0: আর পড়াই করসত
1: পড়াই করসত
0: পরান পরান খেল তোর হো সপা কে নি জানো
1: নি জানো দুয়ার চু খেল মন কে ভুলাগলা সো তো আসনে আমচো পিলা পিলা বেড়া চোখে সুরতা করলে নি নঙ্গত লাগে সে
0: আর ফির উন আই দাদি চো ফির কাহানি নে কাহানি শোনা তোর গীত গাও তোর
1: হুন বল গটক নঙ্গত গোটায়
0: এস এবে কোন নি করসত আসেন
1: এবে কোন নি করত সব পিলা মন বলে আপলো আপলো কাম মনে ভরলুন যাসত আপলো ফোন নে খেলতো না হলে এবে বলুন সে ভিডিও গেম খেলসত আসন বিতি মন কে ধ্যান দেসত
0: আর দক এবে তো হুন খেল তো বিত অলগ রে মান তো দক বেড়া বুতা বল অলগ রে নে সবাই ফের নাঙ্গর নে তরো নে গায় বলক ধরুন ভাতি আর হুন থান নাঙ্গর চলা তরো মান তো রে দে ট্রেক্টর হলি
1: হ্যাঁ আর আগে চো ঘর মন কে দেখনি মাটি চো কাই রং রং চো ঘর মন কে বানাও এবে সিরমিট বিতি মন হলি সে লেন্টার বলু সে
0: তো খপরা মন কে ছাওত নে
1: হ্যাঁ

0: শোকা তুমুক খিজে দে বুতা আসেতা
1: আমজ বাবা রিসনি হয়ে
0: হসন
1: ও
0: আলদা হসন জাল নে উতে বিজো
1: চল যো
2: পছন্দ না বধু
0: কায় সৌকার
2: তুই আজকাল কায় কায় বুতা করিছিস জানুক নি হইতো
0: নাই সৌকার কালি তুম বললাস নে কান্দা খোড়ুকলা খোড়তে গুনে
2: কসন উনকে ছাড়ুন দিলিস তুই
0: বুধনি ই স্কুল আম রান্দেস বল তো কোন কি নুন দিলি
2: দাক দাক মই জোন জোন বুতা কাজ তুমি তুকি তিয়ারে সে তুই হুন বুতা মন কর শুনলিস
0: ও হাও সৌকার
2: কাই বলিস এবি তুই কাই বলিস কাকে স্কুল আম রান্দে তরিস
0: বুধনি কম রান্দিলে
2: দাক তুই আমচো ঘর কমিয়াস মচ্চো লেকি সঙ্গে এ বাটে হুন বাটে যাতো বিতি কর তুই ছাড়ুন দে শুনলিস
0: মই তো নি বললে সৌকার বুধনি তো বললি আম রান্দেস বলতে মান্তর এদাই নি যাইতে সৌকার
2: হ্যাঁ শুনু রামাচি কোট কে
3: লচনি এ লচনি ফের কাহ মোর লি জালি বালি এ লচনি
1: আল কাই আয় কাই হইস তুমি
3: কাই নি হয় কাই হোক
1: কাই কাট কিরকিরে সা আতিত্র
3: বালি ও গায় নু আজ খিনি হরিক চগড় ধরুন ভাতিলে ছে রে
1: ভারি হরিক বিতা
3: হয় দেখনু সৌকার আয় নাই আম চু পিলা জন কমিয়া মারলো সে যে হুন আম চু কাছে ধান আর রুফিয়া পঠাউন দিল সে
1: বড়ে ধর্মকারী লোক আয়
3: সত্যি আয় আচ্ছা
1: সৌকার আয়
3: হ আচ্ছা মনু কাই
1: মান্তর সৌকার তো আচ্ছা আয় হো মান্তর লেকা কাজে মকে ভারি জীব উকড়ে সে
3: কাই করছে তে বি হুন
1: আম চু গোটকি বেটা আয়
3: হ
1: হুন বাটে কসন করে সে কসন খায় সে দুখ মিরে সে কি দণ্ড মিরে সে জানুক বলি নি হয়
3: আয় কাই হুন তো আয় জি মন্ত্র পিলা আছে জালতে কমবে কমিয়া মানে দেছি কোন লিখ বলে
1: এ ভগবান কে বলে হাম চ কা জীব নি দুখে
3: হ
1: কে পে হাম চ দুখ দণ্ড কে হরু আজ জালে মকে জালে ভয় নাই
3: মই এ লছনি
1: আলে
3: মন্ত্রি গোটো গোটা দেখনু
1: কসন
3: রিস কাই নি হয় মুচ লাগি নাই কিন্ডিকেশন পয়সা আছে রুপিয়া মই রুডা লেছে
1: হ্যাঁ
3: বেড়া ধরমা
1: আলে ধরমা
3: ঠগা
1: ফারসি করুয়াত।